0: 科学院的同学们，请注意，2026至2027学年的 FAFSA 和 PAP 申请已经开放，现在正是提交申请的最佳时机。尽早提交申请，有助于最大限度地获得联邦、纽约州以及约克学院提供的各类经济资助，包括无需偿还的助学金。填写申请时，请务必使用2024年的报税资料。如果您需要帮助，约克学院学生财务办公室随时为您提供支持，欢迎前往 EHS 办公室获取快速帮助，或参加 FAFSA 申请辅导讲座。我们将一步一步指导您完成整个申请流程，不要等到最后一刻。尽早申请可能会对您获得的经济资助金额产生重大影响。立即开始行动，迈出为您的教育筹集资金的重要一步。如需了解更多信息，请扫描 FAFSA 和 TAP 宣传单上的二维码，或前往约克学院学生财务办公室咨询。立即完成您的2026至2027学年 FAFSA 和 TAP 申请。
1: Hi, this is Bobcat on YC Radio. Download the voice of today's generation.
2: Your college আপনার জন্য একটি বার্তা আছে। Your college পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থা করে। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্লাবে অংশগ্রহণ করুন। ক্লাব কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। Your পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-B R. Brewer Boulevard, Jamaica, New York, room number 1G05A, obstacle.
3: Hello, my name is Camille Ellis, and I host the show with my co-host, Ms. Lisa Reed, Radio 1 World Best Global and YC Radio Studios, located at York College, the City University of New York, in Jamaica, Queens. Radio 1 World Best Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time.You can listen to us on the TuneIn app or TuneIn.com and search YC Radio. You can call us even on our hotline at 718-262-5294 as we discuss topics that affect us locally and globally. Don't forget, Radio 1 World Festival is every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. Check us out on the TuneIn app or TuneIn.com when you search YC Radio. Call us on our hotline.718-262-5294 as we discuss issues that affect us globally and locally. Have a good day. See you soon.
4: If you're looking to gain legal status in the U.S., a word of caution. Beware of unqualified notarios who want to fill out your papers. They could ruin your chances for legal status forever.Instead, talk to a licensed immigration practitioner, ask questions, and report notarios who are trying to take advantage of you or your family. For more information, go to www.stopnotariofraud.org.
5: You're listening to ycradio.org, the voice of today's generation.